0: মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে
1: মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে